হাই দুষ্ট দুঃখ তিল হো বচাই। সৈয়া তাই গহে জবতে তুমরে তবতে কো আঁখ তরে নহি আনে ও রাম রহিম পুরাণ কুরান অনেক কহ মত এক ন মানে ও সিমরত শাস্ত্র বেদ সব বহ ভেদ কহ অমেক ন জানে ও শ্রী আসপান কৃপা তুমরি কর মৈ না কহো সব তোহে বখানে ও দোহরা সগল দ্বার কৌ সাড কহো তোহারো দ্বার মাহে গহে কি লাজে আস গোবিন্দ দাস তোহার সগল দ্বার কৌ সাড কায়

0: কুড়ে সই না কই মহল্লা পেলা
1: লব পাপ দুই রাজা মেহতা কুড়ো আশকদার কাম নিপ সদ পুষিয়ে বহ বহ